বিভিন্ন ইন্টারেস্টিং স্টোরি হিস্ট্রি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করি ঠিক এই সময়, এবং সেই মোতাবেক কিন্তু এখনো তাই করব। এটা খুব মজার বলবো না, মানে একটু মানে সিরিয়াস একটা নিউজই কিন্তু আমি মাত্র মানে দেখলাম বা পেলাম আর কি। রবি মোহনকে আপনারা চেনেন? রবি মোহন যেটা, সে হচ্ছে তামিল ইন্ডাস্ট্রি, তামিল বলা যায় না আসলে, সাউথ ইন্ডাস্ট্রির একজন অভিনেতা। তার একটা জনপ্রিয় সিনেমা আছে, যদিও উনি হয়তোবা অতটা হিট নয়, আমাদের বিজয় তালাপতি দেন আরো যা যারা নায়ক আছে ধানুষ এদের মতো অতটা হিট না হলেও সে কিন্তু ভালো সিনেমাই করেছেন। এবার তবে তার সব থেকে জনপ্রিয় সিনেমা আমার কাছে মনে হয়েছে, এটা যারা সাউথ ইন্ডাস্ট্রি লাভার তারা সবাই হয়তো দেখেছেন, রোমিও জুলিয়েট, যেখানে নায়িকা ছিলেন হান্সিকা মতওয়ানি। এবং সেই সিনেমাতে যেই রকম একটা ঘটনা দেখা যায়, তার বাস্তব জীবনেও কিন্তু তার জীবনে প্রায় কাছাকাছি ধরনের একটা ঘটনা হয়েছে বলা যায়। তবে সিনেমায় যেহেতু একটু আমাদের হ্যাপি এন্ডিং হয়, তো সেখানে সেই ব্যাপারটা দেখানো হয়নি, কিন্তু প্রায় কাছাকাছি বলা যায়। এই তামিল সিনেমার জনপ্রিয় নায়ক রবি মোহন, যিনি জয়ম রবি নামে আসলে অধিক পরিচিত, জয়ম রবি নামে আমরা তাকে চিনি, শ্রী আরতির সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনয়ে না ফেরার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। এছাড়াও তিনি কিন্তু আরও একটি ঘোষণা দিয়েছেন যে শ্বশুর বাড়িতে নাকি দাসের মতো থাকতে হতো তাকে। মানে ইটস সো কি বলবো এটাকে, মানে অবাক করার বিষয়। মানে আমি আসলে দেখলাম যে প্রথম কোনো নায়ক এবং তাও আবার পুরুষ, সে তার শ্বশুর বাড়িতে দাসের মতো থাকতে হতো, এটা কেন আমরা একটু দেখি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শনিবার 16 মে চেন্নাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। 2024 সালের 9 সেপ্টেম্বর মাইক্রো ব্লগিং সাইট এক্সে বিবৃতি পোস্ট করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন রবি। তিনি জানান, স্ত্রী আরতির সঙ্গে আলোচনা করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর গুঞ্জন চাউর হয় বেঙ্গালুরুর সঙ্গীত শিল্পী কেনিশা ফ্রান্সিসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রবি। ও মাই গড, ওকে। তারপর সংবাদ সম্মেলনে কেনিশাকে নিয়েও কথা বলেনি তারকা। সংবাদ সম্মেলনে জয়ম রবি বলেন, তোমরা কেনিশাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছ, আমি চাই সে ভালো থাকুক। সাইবার বুলিং এর কারণে কেনিশা দূরে সরে যাওয়ার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বহু বছর ধরে স্ত্রী আরতি ও তার পরিবারের কাছ থেকে অপ্রয়োজনীয় অপমান সহ্য করেছেন রবি, তাই এখন আর চুপ থাকা সম্ভব নয় বলে জানান এই অভিনেতা। গত 2 বছর ধরে মানুষ যে পরিমাণ সমালোচনা ও সাইবার বুলিং করেছেন তাতে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান রবি। তার ভাষায়, আমার বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিনয় করব না, আমি পারছি না। যেদিন আমার ডিভোর্স হবে, জীবন স্বাভাবিক হবে, যখন সাইবার বুলিং বন্ধ হবে তখনই ফিরব। শ্বশুরবাড়ির লোকজন রবিকে দাসের মতো ব্যবহার করেছেন বলে অভিযোগ তার। এই অভিনেতা বলেন, আমি এতদিন নীরব ছিলাম, কিন্তু এখন নিজের জীবনের কথা বলার সময় এসেছে। আমার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন বছরের পর বছর আমাকে দাসের মতো ব্যবহার করেছেন এবং এইসবের প্রমাণ আমার কাছে আছে। ও মাই গড, এটা কিন্তু আসলেই অবাক করার মতো বিষয়। যাই হোক, কোনটা সত্য কোনটা মিথ্যে আমি জানি না, যেহেতু তিনি একটা রিলেশনশিপে আছেন তার বান্ধবীর সাথে, সেক্ষেত্রে আসলে দুই পক্ষকেই মানে আমার মনে হয় যে শোনা উচিত, মানে দুই পক্ষের মতামত জানা উচিত। যাই হোক, আপনাদের মতামত কি এই বিষয়ে? আপনারাও কিন্তু SMS এবং মেসেজ করে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারেন। SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এই নম্বর। এছাড়াও ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। অলরেডি একটা পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে কমেন্ট করতে পারেন। এবং পোস্টের ক্যাপশন কি ছিল আমার? আমার পোস্টের ক্যাপশন ছিল, এমন একটা খাবারের নাম বলুন যেটা অনেক আশা নিয়ে ট্রাই করেছিলেন কিন্তু খেয়ে সব মিটে গেছে। কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়াও আমি যে মাত্র আপনাদেরকে যে ইনফরমেশনটা দিলাম সেটার সম্পর্কেও কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhaka FM। তো চলুন আমরা আবার একটা বেরোতে নিব। দিল কো করা রায়া আমার খুবই পছন্দের একটি গান, এই গানটি শুনবো। গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।